0: রামে রাজা ধীর পশিতা বৈচিন রানী।
1: কি ভয়ো কি ভয়ো গাঁও কি
2: সর্ত অনুসার অব ভোগ্নু পরে আমি হয় না।

জুনা জুনা কে গো আঘা খোলো না মিছ জুনা জুনা আঘা খোলো না জুনা আঘা খোলো না।

খোয়াসভা, ভোজপুর, উদয়পুর, সিন্ধুলি, খোটাং, সোলখুম্বু, উখলডুঙ্গা, দোলখা, রামেছাপ, সিন্ধুপালচোক, কাবরে পলানচোক, রসুয়া, নুয়াকোট, কাঠমান্ডু, ভক্তপুর, ললিতপুর, গোরখা, ধাদিং, লমজুং, তনহু, জাজরকোট, দৈলেখ, সুর্খিয়েত, সল্যান, বাঁকে, হুমলা, বঝাং র দারচুলামা বাঢ়ী জোখিম ছ। মহাশাখালে এই জিল্লাকা সানা নদী খোলা তথা খোলসামা পানীকে বহাব বড়ন সকনে র কেহি ঠাউমা আকস্মিক বাঢ়ী আউন সকনে ভয়কালে নদী তথা খোলা কিনারমা বসবাস গর্নে র আওত যাওত গর্নে নাগরিকলাই সতর্ক রহন আগ্রহ গরেকো ছ। মৌসম পূর্বানুমান মহাশাখাকা অনুসার আজ কোশী, বাগমতী র গণ্ডকী প্রদেশকা পাহাড়ী তথা হিমালয় ক্ষেত্রমা হালকাদেখি মধ্যম বর্ষাকো সম্ভাবনা রহেকো ছ। কেহি ঠাউমা ঠুলো বর্ষাকো সমেত সম্ভাবনা ছ। বর্ষাকা কারণ বাঢ়ী সঙ্গে পাহাড়ী ক্ষেত্রমা পহিরোকো জোখিম সমেত হুনে ভয়কালে সাবধানী অপনাউন র মৌসম তথা বাঢ়ী সম্বন্ধী পছিল্লো সূচনা হেরন মহাশাখালে অনুরোধ গরেকো ছ। সমাচার সকনু অঘি মুখ্য মুখ্য খবরকা শীর্ষকহরু পুনঃ একপটক। পন্দ্রৌ মহাধিবেশনলাই কেন্দ্রিত গর্দৈ কংগ্রেস লমজুংলে শুক্রবার বৃহৎ ভেলা আয়োজনা গর্য। সংগঠন সুদৃঢ়ীকরণকো বিষয়মা ছলফল। মহাধিবেশনলাই লক্ষিত গর্দৈ লমজুংমা দেউবা পক্ষকো ছুট্টাই ভেলা। মহাধিবেশন কেন্দ্রিত গতিবিধি অঘি বঢ়াউন জিল্লা সংযোজন সমিতি গঠন। বিগত তিন দিনদেখি অবরুদ্ধ বিশ্বশহর চামে সড়ক শুক্রবার বিহানদেখি আংশিক সঞ্চালনমা জোখিম ভনে কায়েমই। ভোটেকো শ্রীবাঢ়ী পীড়িতকা লাগি লমজুংকো কোলাসোথর গাউঁপালিকাদ্বারা 24 লাখ ভন্দা বঢ়ী সহযোগ র মরসিংদী গাউঁপালিকামা শৈক্ষিক ক্ষেত্রমা উৎকৃষ্টতা হাসিল গর্নে বিদ্যার্থী শিক্ষক তথা বিদ্যালয়লাই নগদ সহিত সম্মান। হবস্ত ইনে সমাচার সহিত সাঁঝ 6:30 বাজেবাট প্রসারিত 4 তারিখ খবর অহিলেলাই সকিয়েকো ছ। প্রাবিধিক সহকর্মী লিডিয়া তামাংলাই ধন্যবাদ দিদে সমাচার কক্ষীবাট ম পনি বিদা হুঁছু। রেডিও চৌতারী 91.4 MHz, হাম্রো ওয়েবসাইট www.chautarilive.com র হাম্রো পাত্র অ্যাপমা রেডিও চৌতারী শুনদে গর্নুহোস। নমস্কার।